0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। आइए सुनते हैं बंगला कार्यक्रम।
1: কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করো না। ভগবদ্গীতা। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে নজরুল গীতির আসর অঞ্জলি।

নজরুল গীতির আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আসরের শুরুতে কিছু কথা জলযান যাত্রা নিয়ে। এমভি হাটবে আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ ওই একই পথে রঙ্গত থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি পিলোমিলো আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তটবর্তী এলাকায় প্রবল ঝড়ো হাওয়ার দরুন বায়ুর গতি 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা বার্তা জারি করা হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

0: বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে আজ শুনবেন একটি সাক্ষাৎকার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিশন বৎসালয়ার নোডাল অফিসার মোনালিসা বিশ্বাসের সঙ্গে।
1: শ্রোতা বন্ধুরা, আজকে একটি বিশেষ দিন। আজ পালন করা হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। এই উপলক্ষে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিশন বৎসল্যের নোডাল অফিসার শ্রীমতী মোনালিসা বিশ্বাসকে। মোনালিসা, আপনাকে অনেক স্বাগত আমাদের বাংলা অনুষ্ঠানে।
2: ধন্যবাদ, নমস্কার সবাইকে।
1: মোনালিসা, আপনার থেকে জানতে চাইব যে বিশ্ব শিশু শ্রম দিবস, এই দিবসটির তাৎপর্য কি আজকের পরিপ্রেক্ষিতে, আজকের প্রেক্ষাপটে এই দিবসটির তাৎপর্য কি, আর আপনি কি মনে করেন এই বিষয়ে, আপনার কি বক্তব্য এই বিষয়ে?
2: ওয়ার্ল্ড ডে আগেনস্ট চাইল্ড লেবার প্রতি বছর 12 জুন পালন করা হয়। 2002 সালে ইন্টারন্যাশনাল লেবার ডে অর্গানাইজেশন এই লেবার ডেটা শুরু করা হয়েছিল, যেটা সারা বিশ্বের মানুষ চাইল্ড লেবারের ক্ষতিকারক প্রভাব এবং সম্পর্কে সচেতন হয়ে এবং এই সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য একসাথে কাজ করে। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি শিশু অধিকার আছে শিক্ষা, নিরাপত্তা, সুস্থ জীবন এবং একটা সুন্দর শৈশব পাওয়ার। শিশুদের হাতে বই থাকা উচিত, কাজের বোঝা নয়।
1: আচ্ছা, এটা তো খুব সুন্দর কথা আপনি বললেন, যেটা কিনা সত্যিকারের সারা বিশ্বের একটা চিন্তার বিষয় ছিল একটা সময়ে। এখন তো যেহেতু চাইল্ড লেবার ব্যান করাই আছে, কিন্তু তবুও অনেক জায়গায় চাইল্ড লেবার দেখা যাচ্ছে, শিশু শ্রমিক দেখা যাচ্ছে। আর সেই হিসেবে দেখতে গেলে আমাদের সমাজের সচেতনতার খুব প্রয়োজন এখানে, যেখানে কিনা আমরা শিশুদের একটা ভালো সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ এবং লেখাপড়ার সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। তো আপনি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ারে মিশন বৎসল্যের সঙ্গে যুক্ত এবং শিশুদের নিয়ে কাজ করছেন আপনি, তো আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে এই ক্ষেত্রে?
2: দেখেন, সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করতে গিয়ে আমি অনেক শিশুদের জীবনে বিভিন্ন রকমের অবস্থা দেখেছি ওনাদের। অ্যান্ড আমরা বেসিক্যালি কাজ করি এমন বাচ্চাদের যাদের নিড অ্যান্ড কেয়ার দরকার। তো বিভিন্ন আইল্যান্ড থেকে আমাদের এখানে যত ডিস্ট্রিক্ট আছে, 3টি ডিস্ট্রিক্ট, ওখান দিয়ে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে।
1: আচ্ছা,
2: তো যখন তারা দেখে নিজেদের এরিয়াতে বা কোনো খবর পায় যে কোনো শিশু এরকম বিপদে আছে বা তার কেয়ার এর নিড দরকার, সেখান দিয়ে তাকে রেস্কিউ করা হয়। আর তাদের আমাদের গভর্নমেন্ট রান সিসিআইজ আছে আন্ডামানে, 4টে গভর্নমেন্ট রান সিসিআইজ আছে, দেন আপনার এনজিও রান সিসিআইজ আছে। তো কোথায় তাদের রাখলে মানে ভালো হবে, তাদের সেই জায়গাটায় রাখা হয়। আর সেখানে শিশু যে শিশুরা সেখানে আসে তারা একটা ঘরের মতন আপনার এনভায়রনমেন্ট পায়। আর ওখানে তাদের পড়াশোনার জন্য, তাদের খেলাধুলার ব্যবস্থা, তাদের একটা মানে ঘরের পরিবেশ দেওয়া হয়।
1: ফিজিক্যাল এন্ড মেন্টাল, মানসিক বিকাশ, সবকিছুই হয়।
2: কেন কি কাউন্সিলার্স আছে, কিছু কিছু বাচ্চা আমাদের এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসে যাদের কাউন্সিলিং দরকার হয়। কিছু কিছু বাচ্চাদের কাউন্সিলিং দরকার হয়, তো ওদের জন্য কাউন্সিলার আমাদের কাছে আছে, পুলিশ প্রোটেকশন আছে। কিছু বাচ্চা এমন হয় যাদের কোর্টে আমাদের পেশ করা লাগে, তো তাদের সঙ্গে আমাদের সাপোর্ট পার্সন আছে, আমাদের আপনার পুলিশ পার্সোনাল আছে। তো তারা ওনাদের মানে যা একটা বাচ্চার জীবনে বড় হওয়ার জন্য দরকার, সম্পূর্ণ ব্যবহার, সম্পূর্ণ এনভায়রনমেন্টটা আমাদের সিসিআইতে আমরা দিই বাচ্চাদের। আর এর পিছনে আমাদের অনেক সাকসেস স্টোরিও আছে। কিছু কিছু বাচ্চা এখান দিয়ে গভর্নমেন্ট সার্ভিসে আছে এখন, যারা সিসিআইতে থেকে পড়াশোনা করেছে এবং তারা এখন আজকের দিনে তারা গভর্নমেন্ট সার্ভিস করছে। তো এই শিশুদের যে উন্নতিটা আমরা দেখতে পাই, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়,
1: গর্বেরও বিষয়,
2: খুব গর্বের এবং আনন্দের বিষয়।
1: আচ্ছা, তো আপনি কি এমন শিশুদের সম্মুখীন হয়েছেন যারা কখনো

0: শিশু শ্রমিক ছিল।
1: দেখেন, ভাগ্যবশত আমাদের আন্ডামান নিকোবর আইল্যান্ডে এরকম চাইল্ড লেবারের তো কোনোই কেস আমরা দেখিনি, আজ পর্যন্ত পাইনি।
0: আচ্ছা, খুব
1: হ্যাঁ,
0: ভালো।
1: তবে অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় নিয়ে খুব সতর্ক রয়েছে,
0: আচ্ছা
1: আর চাইল্ড লেবারের একটি আপনার টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা
0: আচ্ছা
1: নিয়মিত সার্ভে করে এবং রিভিউ করে তাকে, কোনো কোনা কানিতে কোনো জায়গায় কোনো চাইল্ড লেবার হচ্ছে কি না
0: হুম হুম
1: তার
0: হুম
1: বিষয়ে এরা প্রতি মানে রীতিমতন রিভিউ করতে থাকে।
0: রিভিউ করতে থাকে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, শিশু শ্রমিক যদিও সোশিও ইকোনমিক কন্ডিশনের জন্য উৎপন্ন হয়, এছাড়াও কী কী কারণ থাকতে পারে আপনার মতে যা একটি শিশুকে শ্রমিক বানায়?
1: দেখেন, সোশিও ইকোনমিক কন্ডিশন একটা কারণ তো আছেই,
0: হুম
1: তাহলেও এর পরেও অনেক কিছু কারণ আমার মনে হয় আছে যেটা আমি বলতে চাই।
0: হ্যাঁ
1: প্যারেন্টসদের মধ্যে আপনার শিক্ষার গুরুত্বটাকে নিয়ে সচেতনা হতে হবে।
0: আচ্ছা
1: স্কুল ছেড়ে দেওয়া কিছু বাচ্চা আছে, স্কুল ড্রপ আউটস আছে,
0: হুম
1: তো
0: হুম
1: এই
0: হুম
1: জিনিসটাকে আমাদের ইনিশিয়েট করতে হবে যে কোনোটা বাচ্চা যেন স্কুল ড্রপ আউটস না থাকে।
0: আচ্ছা
1: তারপরে পারিবারিক সমস্যার ব্যাপার হতে পারে,
0: হুম হুম হুম
1: বাবা মায়ের সেপারেশন হতে পারে, বা
0: হ্যাঁ
1: কোনো একজনের মৃত্যু, বাবার মৃত্যু বা মার মৃত্যু
0: মার
1: হতে
0: মৃত্যু,
1: পারে।
0: হ্যাঁ
1: দেন মাইগ্রেশন একটা বিশেষ কারণ
0: বিশেষ
1: আছে।
0: কারণ আছে।
1: হ্যাঁ, সস্তা শ্রমিকদের চাহিদা এটাও
0: হুম
1: কিন্তু একটা কারণ।
0: আচ্ছা
1: অনেকে মানে সস্তা শ্রমিক আর পরিবারটাও গরিব, ঠিক আছে বাচ্চাটাকে কাজে পাঠিয়ে দিই, কিছু টাকা অর্জন করে আনবে
0: অর্জন করে
1: সেখান দিয়ে।
0: আনবে সেখান
1: হ্যাঁ,
0: থেকে। হ্যাঁ
1: তো এই সব কারণ আছে। তো এই সবের জন্য আমাদের একসাথে মিলে একটা আপনার অ্যাওয়ারনেস তো করতেই হবে,
0: হ্যাঁ
1: প্যারেন্টসদের অ্যাওয়ারনেস করতে হবে, তাকে চাইল্ড লেবার অবশ্যই এখানে নেই, বাট
0: হ্যাঁ
1: আমরা টাইম টু টাইম আপনার অ্যাওয়ারনেসটা আমরা করেই যাচ্ছি,
0: হ্যাঁ
1: আমরা আমাদের ডিপার্টমেন্টের থ্রু দিয়ে এবং আপনার লাইন ডিপার্টমেন্ট যারা আছে আমাদের
0: আচ্ছা
1: তাদের সঙ্গে মিলে আমরা এর উপরে কন্টিনিউ অ্যাওয়ারনেস করেই যাচ্ছি আমরা।
0: আচ্ছা তো আমরা সমাজে কিভাবে সচেতনতা আনতে পারি যাতে সমাজ থেকে শিশু শ্রমিক একেবারে নির্মূল হয়ে যায়?
1: এর জন্য পরিবার, স্কুল, সমাজ এবং সরকার সব একসাথে মিলে কাজ করতে হবে।
0: আচ্ছা
1: স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মিডিয়ার মাধ্যমে প্রচার এবং কমিউনিটি লেভেল আলোচনা মাধ্যমে মানুষের সচেতনতাকে জাগাতে হবে, যেটা কি আমাদের ডিপার্টমেন্ট এবং অন্য লাইন ডিপার্টমেন্ট তো করেই যাচ্ছে। আন্ডামান ও নিকোবর আইল্যান্ডে আপনার যে টাস্ক ফোর্সটা আমি বললাম এর আগেও বলেছি,
0: হ্যাঁ
1: এরা তো নিয়মিত নিজের সার্ভে করেই যাচ্ছে, আর আপনার যদি এরকম কোনো কেস সামনে আসে তো এরা সেটাকে
0: ট্যাকল
1: অ্যাডমিনিস্ট্রেশনের
0: করবে,
1: সামনে, হ্যাঁ, ওনাদের কাছে পুরো একদম SOP বানা আছে
0: আচ্ছা
1: কীভাবে ওনাদের ট্যাকেল করতে হবে,
0: ট্যাকেল
1: কীভাবে
0: করতে হবে।
1: রেস্কিউ করতে হবে।
0: আচ্ছা
1: তো মানে চাইল্ড লেবার নেই এটা আমাদের খুব সৌভাগ্য, আর
0: সত্যি
1: আমরা এর জন্যে আমরা সবাই মানে খুবই, সারা
0: গর্বিত,
1: ডিপার্টমেন্টই খুবই গর্বিত যে আমাদের এখানে চাইল্ড
0: চাইল্ড
1: লেবারটা নেই।
0: লেবার নেই।
1: হ্যাঁ,
0: আর মানুষের চিন্তাধারা বদলানোরও এ বিষয়ে দরকার, আর মানুষের চিন্তাধারা বদলাচ্ছেও ধীরে ধীরে এই
1: হ্যাঁ,
0: বিষয়ে। তো শিশু শ্রমিকের জন্য সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে?
1: দেখেন, চাইল্ড লেবার শুধু একটি শিশুকে ক্ষতি করে না, পুরো সমাজের ওপরই এর একটা খারাপ প্রভাব পড়ে।
0: হুম
1: যখন একটি শিশু আপনার পড়াশোনা ছেড়ে দিচ্ছে
0: হ্যাঁ
1: আর কাজ করছে, তার কিন্তু আপনার যোগ্যতা, যা ওর মধ্যে দক্ষতা আছে, এ
0: হ্যাঁ
1: সব কিন্তু হারিয়ে ফেলছে।
0: হ্যাঁ
1: ফলস্বরূপ এই হচ্ছে কি, ওর যে জীবন অর্জন করার যে সুযোগটা ওটা কম হয়ে যাচ্ছে,
0: সত্যি
1: অন্য
0: তাই।
1: বাচ্চাদের তুলনায় ওর কম হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ
1: আর এটা কি হচ্ছে, আপনার ইকোনমিক কন্ডিশনটা আপনার জেনারেশন টু জেনারেশন এটা সার্কুলেট হচ্ছে, মানে
0: সার্কুলেট
1: একটা
0: হবে। হ্যাঁ
1: সার্কুলেট হচ্ছে যে
0: কারেক্ট,
1: হ্যাঁ, তো এইভাবে যে সমাজটাকে আর উপরে উঠতে পারছে না,
0: না
1: যারা চাইল্ড লেবার করছে তাদের মানে লেভেলটা ওইভাবেই রয়ে যাচ্ছে, তাদের সন্তানদের মানে আর উপরে উঠতে পারছে না।
0: হ্যাঁ
1: তো এটা সমাজের জন্য আমার হিসাবে একটা ভীষণ একটা ক্ষতিকারকই ব্যাপার।
0: ক্ষতিকারক ব্যাপার।
1: হ্যাঁ,
0: আর একটা সমাজ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মানে একটা দেশও ক্ষতিগ্রস্ত
1: ক্ষতিগ্রস্ত
0: হচ্ছে,
1: হচ্ছে। হ্যাঁ,
0: সেখানে দেশের ডেভেলপমেন্টও, দেশের অগ্রগতিও সেখানে থেমে
1: সেই
0: যাচ্ছে।
1: সেই হ্যাঁ
0: তো এটা একটা অনেক বড় চিন্তার বিষয়। আর এটা যে এখন ব্যান করা হয়েছে বা সরকার ব্যান করেছে
1: হুম
0: বা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে, এটা সত্যি খুব ভালো একটা পদক্ষেপ সরকারের, এই বিষয়ে বলতে হবে।
1: একদম
0: তো আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে আপনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আর আপনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখলেন এবং অনেক বিষয়ে আপনি আলোকপাত করলেন এবং আপনার দৃষ্টিভঙ্গি জানালেন এই বিষয়ে। তো আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনি এখানে এসেছেন আর আপনার বহুমূল্য সময় দিয়েছেন। সবশেষে আপনি আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে রেডিওর ওপার থেকে শুনছেন, তো তাদের উদ্দেশ্যে

0: আপনি কি বলবেন?
1: আমি সকল শ্রোতা বন্ধুদের কাছে এই আহ্বান জানাতে চাই যে প্রতিটি শিশু আমাদের নিজের সন্তানের মতন ভালোবাসুন এবং তাদের অধিকারের শ্রদ্ধা করুন। শিশুদের পড়াশোনা, খেলাধুলা এবং সুন্দরভাবে তাদের বেড়ে ওঠাটা খুব দরকার আছে। আমাদের আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জে চাইল্ড লেবার নেই, এটা আমাদের সফলতা। আসুন আমরা সবাই মিলে এই নিশ্চিত করি কি কোনো শিশুকে কাজ করতে হবে না, প্রতিটি শিশুকে তার স্বপ্নটা পূরণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। শিশুদের হাতে বই, তাদের স্বপ্ন, এটাই ভালো লাগে, কাজ নয়।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আজকে মোনালিসা। আর আপনি আপনার যে মেসেজটা আপনি যে মেসেজটা আমাদের শ্রোতা বন্ধুদের দিয়েছেন, নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে গেছে এবং তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন বা তারা এটা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এটাকে দেখবেন, এটা আশা করা হচ্ছে। তো আপনি এখানে এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে শুনছিলেন একটি সাক্ষাৎকার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিশন ওয়াৎসল্যের নোডাল অফিসার মোনালিসা বিশ্বাসের সঙ্গে।

কাজী নজরুল বাংলাদেশের প্রকৃতিকে বর্ণনা করেছেন তার কবিতা ও গানে। গাঁদা, পলাশ, গোলাপ, রজনীগন্ধা কোনো ফুলই বাদ যায়নি তার কবিতা ও গানে।

নজরুলের গানে বাংলাদেশের পাখিরাও স্থান পেয়েছে। বুলবুলি, ময়না, কোকিল পাখিদের বর্ণনা করেছেন তিনি তার গানে ও কবিতায়।

বাংলাদেশের রমণীদেরও তিনি বর্ণনা করেছেন তার গানে। কিভাবে পল্লী রমণী শিউলিতলায় ফুল কুড়োয়, সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি তার এই গানটিতে।

শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনছিলেন নজরুল গীতির আসর অঞ্জলি, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।